0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।

একতারে বেহা করি ভাবি লোক ভত উভতিয়ে সাই দেখো আহিছে সিহত রিণিয়াই কলে কিছু বেলি রবি উভতি গই তয় অসমীকে কবি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করিছো আজি পুয়া। আজি দেওবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি 12 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 30 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ দ্বিতীয়া তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 5:04:50 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:42:55।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহৰ গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া নিবেদন কৰা হৈছে অকণিৰ মেল।

শাহত খোয়া মারি পেপার পড়ি ও একে খবর একে ছবি একে মরা মরি থগা থগি ন বজাত গা ধুই উঠি পেট পূজা করি কাপড় পিন্ধি ও অফিস করি দিনটো।

0: বার্তা পড়িলে রই গেল বেয়া নাপাব, আমি পরবর্তী খণ্ডতো এই বিষয়ে কথা পাতিম শ্রোতাসকল। কিন্তু কেবল ফেসবুক পেজত যিসকলে বার্তা প্রেরণ করেছে তেখেতসকলেই নহয়, কোনোবাই হয়তো রেডিও সেটটো একান্ত মনে কাষতে লৈ বাইদর কথাখিনি শুনি আছে, আজির দ্বিতীয় খণ্ডটি শুনি আছে, কোনোবাই হয়তো এপত মোবাইল ফোনত নিউজ অন AIR অথবা AIR রেডিও এপতো শুনি আছে, কোনোবাই হয়তো ফেসবুক পেজত এই মুহূর্তত পোনপটীয়াকৈ আমার যে লাইভ স্ট্রিমিং হয়ে আছে অনুষ্ঠানটি শুনি আছে। গতি সকলো শ্রোতা আমার অতি আদরের, বাইদর সহ বহিছো, বাইদর সহ আমি কথা পাতিম, আপনালকেও আপনার মনের যে অনুভব সেয়া ব্যক্ত করব বিভিন্ন মাধ্যমে আমাক জানাব পারিব, আর আমি সেয়া আমার অনুষ্ঠানত অন্তর্ভুক্ত করবলে প্রয়াস করি।
1: মই শ্রোতাসকলক ধন্যবাদ জানাইছো, মই আশা করা নাছিলো যে মোর এখিনি শুনি পেলা তেওঁলোকে এখিনি আজিও মনত রাখি মোলে ভাল বার্তা পঠিয়েছে। প্রমোদও দিউতেও মোর লগর মানে মোটকে সকলো সরু শান্তা মালবিকা ইহতে মনীষা হাজরিকা আটাইবিলাকে মোলে মানে আগ্রহে রয়ে আছে বলে কইছিলে,
0: দুর্গাময়ী
1: বরা মঞ্জুলা হাজরিকা আটাইবিলাকে মানে কইছিলে রয়ে আছো বা শুনি পেলা নমিতা সকলে মোলে ফোন করেছে। কিন্তু মই ভাল পাওয়া বলে জানি পেলা মোর ভাল লাগিছে নে মোক ভাল পায় বা মরম করে কারণে কইছে মই না জানো, সচাকে যদি অল্প ভাল লাগিছে মই অত্যন্ত সুখী। আর
0: বাইদেউ আজি আপনার সহিতে যেহেতু আমি আকাশবাণী স্টুডিওত বহিছো, আকাশবাণীর সহিতে আপনার যে সম্পর্ক আপনি কইছিল যে আপনি বিতংক কব সেই বিষয়ে আজি সেইখিনি কথার পর আরম্ভ করো। আর শ্রোতাসকল প্রায় 3 কোটি 18 বছর 4 কোটির কাষ চাপিছে বাইদেউ, এই অবস্থাটো ধুনিয়া হয়ে আছে, হাঁহি মুখিয়া বাইদেউগৰাকী অলপ গহীন যেনেও লাগে তেখেত স্টুডিওত মোর সহিতে বহিছে। বাইদেউ আকাশবাণীর কথার পর আরম্ভ করো,
1: ঠিক আছে কোয়া তুমি সুধি
0: আকাশবাণীর সম্পর্কর কথা আরম্ভণির পর কোকসন, আপনি বিভিন্ন গৰাকীক লগ পালে, আপনি কইছে মুকুল বৰাৰ কথা কব লাগিব, আপনি কইছে পুরুষোত্তম দাসর কথা কব লাগিব, ইয়াত যিসকলক লগ পাইছিল, অডিশন ডিউটি কি গাইছিল, কোকসন সেই আরম্ভণি সময়খিনি কথা কোক বাইদেউ।
1: মই আসলতে অকনি মেলর প্রায় আরম্ভ করছো, আগর খণ্ডটোত মোর কোয়া নহল, অকনি মেলর যেটু সমবেত সংগীত হয় সেই এজন ডাঙর হেরিয়ে শিকায়, হয় খগেন দাই শিকায় নহয় দেবেন শর্মায়, মই দেবেন শর্মার তত্ত্বাবধানতেই সমবেত গীতটো গাইছিল, যেটু গান মানে অকনির হতে সকলে শিকে কিন্তু রেকর্ডিং করে পেলা গানটো বজায়। তারপিছত এনেকে আহিলো, আহি তো সেখিনি আগতে মই কইছোই মুকুলদার সংস্পর্শ পালো। তারপরে প্রথম মই সুরর সরাই রেনেল প্রোগ্রাম যেটা মই কৰিছো মোৰ এতিয়াও মনত আছে, মই নলিনী বালা দেবীর মই গানকেটা পাহৰি গৈছো, অলপ এনেকে 5টা গান মানে গাব লাগে গাইছো, কিন্তু আমি হোস্টেলৰ পৰা পিকনিকলৈ গৈছো, মোৰ গানকেটা এতিয়া শুনিব লাগে হোস্টেলৰ সুপারভাইজৰ পৰা আৰম্ভ কৰি খুব মানে মানে ঘৰত মই নাই কিন্তু মোৰ তাতে এটা পৰিবেশ মানে তেতিয়া রানিলে গৈছো, তাতে সুপারভাইজরে সরু ট্রেঞ্জিস্টারটো লৈ গৈছে, মই মরমখিনির কারণে গৈছো আর মোক কেনেকে উৎসাহ দিছিল, মই এগারকে সাধারণ গায়িকা সেখিনি মই এতিয়া ভাবিলে মোৰ খুব ভাল লাগে। তাতে গৈ পেলাই পিকনিকৰ মাজত লগাই দিয়ে এটা বিছত মানে গানকেটা শুনিছে মানে সবেই, আকৌ ৰাতি আহি 7টা বিছত হোস্টেলত শুনিছে, এইটো এটা মোৰ কাৰণে বহুত অনুপ্রেরণা, কারণ মই বহুত ভাল গায়ক গায়িকা আছে, মই হয়তো অলপ কিবা গাইছিলো, প্রথম গাইছো মোক খুব উৎসাহ দিছিলে, সেইখিনি কথা মোৰ মনত পৰে। তাৰপিছত প্রথম মই সুৰ সৰাই কৰিছো মুকুল বৰুৱাৰ দেৱৰ হেৰি নিমল প্ৰভাৱেদেউ লিখা বা দাদাৰ সুৰ, তেতিয়া মোক মুকুলদাই নিমল প্ৰভাৱেদেউ তেতিয়া চানমাৰী ঘৰত থাকে তালে লৈ গৈছিলে, মোক লৈ গৈ পেলাই গানটোৰ কথা কওঁতে পিছদিনাখন মুকুলদাক দিলে, দি পেলাই মই গাইছিলো স্বপ্ন ভরা মোর নয়নত অশ্রু কিয় দিলা, সেই গানটো এতিয়া মই আগৰ নিচিনাকে গাব নোৱাৰো কিন্তু সেই গানটো লৈছিলে মানুহে আদৰি লৈছিল, আৰু মই গুৱাহাটীৰে পুলিচ ৰিজাৰ্ভৰে হকুৱাত কোৱাত মই গাইছিলো, আৰু সেই সময়ত সবিতা চৌধুৰী আহিছিলে বিহুত ৰেকৰ্ডিং কৰিব সেই বিখ্যাত গান 4টা গাবলৈ, ফাগুন তোমাক জনালো নিমনে গোটেইকেইটা গান মানে বেলেগ গান, আৰু সেই ফাংচনত কিন্তু ময়ো গাইছিলোঁ, আৰু আমাৰ মোৰ লগত বজাব গৈছিলে সূৰ্য গোস্বামীৰ কথা নক'লে নহ'ব, যেতিয়া মই হেণ্ডিকত কিবা এটা গাওঁ কম্পিটিশ্যনতে হওক বা হেৰি তেতিয়া তেওঁ থাকে নিউ হোষ্টেলত কটনৰ, সেই চানাআলাটোক মানে এখন দিলে স্লিপ হ'লে মোক আছে তুমি অমুক সময়ত আহিবা, তেতিয়া আহি যায় বজায় তেওঁ গৈছিলে তেতিয়া, আৰু মানুহে কিন্তু সেইখিনি সময়ত গানটো আদৰি লৈছিল,
0: তেওঁ খবৰটো দিবলৈ
1: চানাআলাক সেই লিষ্টখন লিখি দিলে হ'ল আৰু আহি যায় আৰু গাবলৈ, আৰু হেৰিটো গৈছিলে আমি পুলিচ ৰিজাৰ্ভত এবাৰ যাওঁতে আমাৰ তেতিয়া গাড়ী চাড়ী নাই, সূৰ্যই সদায় কয় ক'ৰবাত মানে আমি প্ৰায় সমনীয়াই সূৰ্য গোস্বামী আৰু মই, আমি ৰিক্সাত গৈছিলোঁ গৈ পেলাই কিন্তু আমি ভালকেই প্ৰগ্ৰেম কৰিলোঁ তাত।
0: বাইদেউ কথাখিনি গম পাই ভাল লাগিল, আপুনি কিদৰে সূৰ্য গোস্বামীক খবৰ দিয়ে বা কিদৰে তেখেতৰ সৈতে ৰিক্সাত আপোনালোক পুলিচ ৰিজাৰ্ভত অনুষ্ঠান কৰিবলৈ গৈছিল সেই সময়ৰ কথাখিনি আপুনি আমাক কলে, এই মুহূৰ্তত নিশ্চয় সূৰ্য গোস্বামীদেৱৰো সেই সময়খিনিৰ কথা মনলৈ আহিছে।
2: বহুত পুৰণি আমাৰ বন্ধুত্ব আছিল আৰু তেতিয়া হেণ্ডিকেপ পঢ়িছিলো, কটনত পঢ়িছিলো, ভূপেন

কান্দি কাটি ভাগরি আই বুলি সিঁহরি কোনাটি তো পানি যায় পানে তেটিয়া কোনাটিক সুমাদি।

0: কুমার হাঁটা দেবি?
1: নাই ভাই, এই যাবে কোনো নাই ভাই।
2: রমেন দা,
1: সকলোবোৰ
2: ভাল
1: নাপাওঁ
2: ৰমেন দা।

0: దెబ్బని పులిసే లేవు కదా ప్రతిబడు.
1: ప్రతిబడు కబీ దీ సార్, కబీ దీ సార్ কেন কি হয়েছে একটা ফলে ছায় আছে
2: তবে
0: এনেদের থাকলে মুক্তি মুক্তি হারাই যাবো বয়দিকে বাদে
2: তবে তবে ভগবানের প্রার্থনা করে কবি যাতে রানী আপনার শান্তি পায়।
3: রমেন দার মুখ ঠগিলে কি
2: আমার খাদিরে মন মন যায়।

0: চরণ অধ্যায় আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: তেরে খেয়ালো মে হাম গীত গায়া পথরণে বুলছবির আশা ভোসলের কণ্ঠর এই গীতটি এবার আগবাইছ অনুষ্ঠানত।

0: অর্থাৎ আপনার বাসগৃহৰ গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: সজনা হে মুঝে সজনা কে লিয়ে। সদাগর বুলছবির আশা ভোসলের কণ্ঠর এই গীতটি এবার আগবাইছ অনুষ্ঠানের শেষত শ্রোতাসকলের

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে খুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
4: শ্রোতাসকল, অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো শিল্পী পুলক বেনাৰ্জীৰ কণ্ঠত ও পুতলাটোৰ শীৰ্ষক গীতটি।

0: বহুত বহুত ধন্যবাদ, নমস্কার।
1: ইমান পরে আজি দিনের 11 বজাত প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতর ভাষান্তরের পুনের প্রচার শুনিলে। এই ভাষান্তর আকাশবাণী কেন্দ্র সমূহে রিলে করে শুনালে।
2: মিডিয়াম ওয়েভৰ 266.66 মিটাৰ আৰু এফএম বেণ্ডৰ 102.4 মেগাহৰ্চত শ্ৰোতাই অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুৰৰ পৰা। শ্ৰোতাই আমাৰ এই অনুষ্ঠানৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ নিউজ অন এয়াৰ মোবাইল এপৰ জৰিয়তেও শুনি আছে। শ্ৰোতাসকল, এতিয়া আগবঢ়াইছো এখনি নাটক, সীমাৰেখা।

0: ডাংমাও, তই যদিহে মোক বিয়া নকৰাও তেনেহলে তেনেহলে মই এই নদীত জাপ দি মৰিম। ডাংমাও,
1: ধেত তেৰি, কিনো অমংগলীয়া কথা কৈছ ঐ শিখা। চা, আপা মান্তি হলেই সকলো চিজিল হৈ যাব, তই চিন্তা নকৰিবি।
0: যদি মান্তি নহয়?
1: আরে মান্তি নহলে অন্য পথ আছে তো, এই প্রেমটো মই জিয়াই রাখিম।
0: মোর বর ভয় হয় ডাংমাও।
1: ঠিকটা করি, আরে ভয় করিলে প্রেম নিখিজে তো।
0: আমি এটা বেলেগ জাতির আর তয়ও অন্য জাতির।
1: জাতি জনজাতি, আরে জাতি জনজাতিয়ে প্রেমক বাধা দিব নোৱাৰে।
0: আমি যে বৰ দুখিয়া মানুহ ডাংমাও।
1: তই যে কিবোৰ কথা কৈ থাক নহয়, আরে কিবা এটা ভুলৰ বাবে তই আজি মাগ হবলে ওলাইছো, সেইটো ইমান চিন্তার বিষয় নে? আরে আজিকালি মানুহে গন্ডাই গন্ডাই গর্ভপাত করায়, তুই তো শুনিছই না।
0: তার মানে তুই কি কব খুঁজিছ ডাংমাও?
1: মই কব খুঁজিছো, আরে তোর গর্ভজাত সন্তান তো একটা ডাঙর সমস্যা নহয় শিখা। আরে প্রয়োজন হলে ডাক্তার আছে, কবিরাজ আছে।
0: ডাংমাও,
1: এটা সামান্য পোয়ালির বাবে মোর মাথা তো তুই গরম করে দিলি রে। তুই থাক, মই যাও।
0: ডাংমাও, এয়া কি সামান্য শিশু? শুন ডাংমাও, তই পলাই সারিব নোৱাৰ ডাংমাও। পলপূর্বক তই মোৰ সতীত্ব নাশ করিলি, এতিয়া তই গর্ভর সন্তানটিক হত্যা করব বিচারিস। মই ইয়াক জিয়াই রাখিম ডাংমাও, মই মরিব নিদিও, নোৱাৰ তই মারিব ডাংমাও।

মাজ গঢ়োঁতে অগভীর পরিকল্পনা আর অলস চিন্তায় কোনো কাম নিদিয়ে জীবন সিন্ধু বহু বিন্দুরে হয়, কিন্তু সেই বিন্দু কর্মেরে পূর্ণ হব লাগিব।

0: নয় দেয় আমার লোকপিয়ন আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী তেজপুর। শ্রোতাসকল, এতিয়া আগবঢ়াবলৈ লৈছো হিন্দী বোলছবিৰ গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানত প্ৰথমেই শুনক দামিনী বোলছবিৰ কুমাৰ চানুৰ কণ্ঠত জব সে তুমকো দেখা শীৰ্ষক গীতটি।